মোহ পরম পাপুলে সোত দারা সে প্রীত লগ এক উত্তম পন্থ শুনো গুর সঙ্গত।